0: श्रोताओं, अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय शाम के 5:30 हुए हैं। अगला कार्यक्रम बंगला कार्यक्रम।
1: उठो, जागो, আর ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছচ্ছ। স্বামী বিবেকানন্দ। নমস্কার বন্ধুরা, আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রয়েছে নাটক ও একটি সাক্ষাৎকার।

আসরের শুরুতে কিছু কথা আজকের দিনটি নিয়ে। প্রতি বছর 14ই জুন পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস। রক্তের গ্রুপ আবিষ্কারক বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিনকে স্মরণ করে এবং স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এই দিবসটি পালন করা হয়। স্বেচ্ছায় ও বিনামূল্যে এক ব্যাগ রক্তদান মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে। দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসূতি মা বা থ্যালাসেমিয়ার মতো রোগীদের জন্য নিয়মিত নিরাপদ রক্তের যোগান অত্যন্ত জরুরি। নিয়মিত রক্তদান করলে শরীর সুস্থ থাকে এবং হৃদয়রোগের ঝুঁকি কমে যায়। আজ বিশ্ব রক্তদান দিবসে সকল মানুষেরা সচেতন হোক এবং তারা যেন এগিয়ে এসে রক্তদান করুক, এই কামনা রইলো।

এবারে জলযান যাত্রা সংক্রান্ত কিছু বিবরণ। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গোতের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই দিনই দুপুর 12টা নাগাদ ওই একই পথে রঙ্গোত থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি

চিত্রাঙ্গা আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি স্টেট আইল্যান্ড আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপ এর উদ্দেশ্যে গমন করবে। জলযানটি ওই দিনই সকাল 8:45 স্বরাজ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো জলযান যাত্রা সংক্রান্ত বিবরণ। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মধ্যম পরিমাণের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ হলো আবহাওয়ার খবর।

0: এবারে শুনবেন একটি সাক্ষাৎকার গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল মংলুটনের ফিজিক্যাল এডুকেশন টিচার সঞ্জীব রায়ের সাথে সাক্ষাৎকারটি, বিষয় যোগ এর কৌশল বা পদ্ধতি, আসন ও এর উপকারিতা।
1: বন্ধুরা, যোগ কথাটা আমরা ইদানিংকালে অনেক শুনে আসছি, আর যোগ নিয়ে অনেক আলোচনাও হয়। আর আজকালকার এই ফাস্ট লাইফে, যেখানে কিনা মানুষ খুবই ব্যস্ত, তারা মানসিক চাপের মধ্যেও থাকে অনেক সময়, কর্মক্ষেত্রের জন্য, পার্সোনাল লাইফের জন্যও, তো সেখানে যোগ অনেকটা সাহায্য করে মানুষকে লাইফটাকে ব্যালেন্স করবার জন্য, মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকার জন্য। তো এই বিষয়ে আজকে আলোচনা করব, যোগ এর টেকনিক্স, আসন আর এর উপকারিতা সম্পর্কে। তো এই জন্যেই আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল মংলুটানের ফিজিক্যাল এডুকেশন টিচার সঞ্জীব রয়কে। স্যার, আপনাকে অনেক স্বাগত বাংলা অনুষ্ঠানে।
2: ধন্যবাদ ম্যাডাম।
1: স্যার, প্রথমে আপনার থেকে জানতে চাইবো যে যোগ মানেটা কি?
2: যোগ মানেটা এ হয়েছে কি, যেটা আপনার হেলথ কে আর মেডিটেশন আর মাইন্ডসেট সব জিনিসটাকে আপনাকে অনেক হেলদি রাখবে, সেটাকে যোগ বলা যায়।
1: হেলদি রাখবে এবং ব্যালেন্সড
2: জি জি
1: রাখবে,
2: উইথ মাইন্ড।
1: হ্যাঁ, মাইন্ডের সঙ্গে,
2: জি
1: মানে মানসিক এবং শারীরিক
2: হ্যাঁ
1: দুই
2: হ্যাঁ
1: দিক দিয়েই হেলদি রাখবে।
2: হ্যাঁ
1: আচ্ছা, খুব ভালো। তো এখানে আমি জানতে চাইবো যে এই যোগ কিভাবে করতে হয়।
2: যোগ করার কিছু কিছু নিয়ম আছে, সেটা আমি জানিয়ে দিচ্ছি।
1: হ্যাঁ,
2: যোগ করতে অ্যাকচুয়ালি সকালবেলা, আপনি ভোরবেলা মানে বিফোর সানরাইজ,
1: আচ্ছা,
2: তখন আপনার উঠতে হয়, ওর পরে ওই সময় দিয়ে আপনার স্টার্ট হবে।
1: আচ্ছা
2: আর ওইটার নিয়ম এমনি আছে কি, আপনি খালি পেটে থাকতে হয়,
1: আচ্ছা, জলও খাওয়া যাবে না?
2: না না জল খেতে নেই, মানে স্টার্টিংয়ে জল খেতে নেই,
1: আচ্ছা,
2: খালি পেটে করলে অনেক বেশি ভালো থাকে,
1: উপকারিতাটা বেশি
2: উপকারিতা
1: থাকবে।
2: হ্যাঁ বেশি বেশি ভালো থাকবে।
1: আচ্ছা,
2: আর যেখানে আপনার প্লেস দেখতে হবে কি, কোন জায়গা আপনি যোগ করবেন, যেটা কি আপনার গার্ডেন আছে বা কোনো পার্ক আছে,
1: আচ্ছা
2: অথবা আপনার যেই ঘরের উপরে যদি টেরেস থাকে
1: আচ্ছা,
2: যেখানে অক্সিজেনের মাত্রা বেশি থাকবে।
1: বেশি
2: হ্যাঁ,
1: থাকবে।
2: সকালবেলা ভোর 3টা 4টার পরে যখন সূর্য উদয় হওয়ার টাইম থাকে, ওই সময় অক্সিজেনের মাত্রা অনেক বেশি থাকে,
1: আচ্ছা,
2: সে সময় যোগ করা অনেক উপকারিত।
1: আর আপনি যে বললেন টেরেস কিংবা গার্ডেন, পার্ক,
2: হ্যাঁ,
1: তো এটা মানে নেচারের সঙ্গে কানেক্ট করে,
2: নেচারের সঙ্গে কানেক্ট করে,
1: মানে এটা খুব দরকারি,
2: মানে অনেক
1: নেচারের
2: খুব
1: সঙ্গে
2: দরকার।
1: কানেক্ট হওয়াটা
2: হ্যাঁ
1: যোগের জন্য।
2: হ্যাঁ, কেন কি আপনার মাইন্ডসেট যেটা না, আপনি যোগ করবেন, এটা ইটস নট লাইক ফিজিক্যাল এডুকেশন, যেমনি আমরা থাকে কি এক্সারসাইজ করলে সব কিছু ফিট হয়ে যায়,
1: হ্যাঁ,
2: যোগে কি আপনার ইন্টারনাল যে জিনিস আছে ওইসব অনেক ভালো হয়, মানে
1: আচ্ছা
2: পাচন তন্ত্র, আপনার
1: আচ্ছা,
2: ব্লাড প্রেশার,
1: মেটাবলিজম ভালো থাকে।
2: মেটাবলিজম অনেক ভালো হয় এইসব থেকে।
1: আচ্ছা, আর কোন বয়সের মানুষেরা যোগ করতে পারে?
2: যোগের এমনি কোনো এজ লিমিট নেই। হ্যাঁ,
1: আচ্ছা,
2: একদম শিশু, যে একদম ছোট বাচ্চা, যে 1 ইয়ার 2 ইয়ার্স, ওরা তো যোগ করতে পারবে না,
1: হ্যাঁ হ্যাঁ,
2: কিন্তু আপ টু 5 ইয়ার্স, 5 ইয়ার্স টু 60 ইয়ার্স প্লাস অ্যাবাউ,
1: আচ্ছা
2: এরা সবাই যোগ করতে পারে।
1: আচ্ছা।

0: মানে যোগের কোনো বয়স নেই, যে কোনো বয়সের মানুষই করতে পারে, শুধু
1: হ্যাঁ
0: ছোট, একদমই ছোট বাচ্চা যারা, তারা তারা ছাড়া বাকি সবাই যোগ করতে পারে, মানে
1: হ্যাঁ
0: বৃদ্ধরাও।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওদের সব এক একটা পার্ট থাকে কি আপনি কেমনি কেমনি এজ ক্যাটাগরি ওয়াইজ আপনি কেমনি আসেন্স করতে হবে,
0: হ্যাঁ
1: আর আপনি কেমনি করে প্রাণায়াম করতে হবে,
0: আচ্ছা,
1: এইসব একটা এজ ক্যাটাগরি থাকে। যেমনি একদম আপনার কি বলা যায় 5 থেকে 10 বছর
0: হ্যাঁ
1: বা 12 বছরের বাচ্চারা, ওদেরকে আমরা চেষ্টা করি কি ওরা যেন মাইন্ডসেট ওদের অনেক ভালো ক্লিন থাকে, ওরা হেলদি ওয়েতে ওরা করে, মানে আসেন্স অনেক ডিফিকাল্ট আসেন্স যেন আমরা
0: না
1: ওকে নাক দিই।
0: না
1: হ্যাঁ
0: দি। আচ্ছা, তো যোগ আমরা কেন করি এবং এর কী কী লাভ আছে সেটা তো আপনি বললেন আমাদের
1: জি
0: এখন, তো আরও কী কী মানে বেনিফিটস আছে এর, মানে শারীরিক মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যোগ করাটা খুব জরুরি, কনসেন্ট্রেশনের জন্য যোগ
1: হ্যাঁ
0: করাটা খুব জরুরি,
1: হ্যাঁ হ্যাঁ
0: মনোযোগ দেওয়ার জন্য,
1: হ্যাঁ
0: বিশেষ করে ছাত্র ছাত্রী যা যারা পড়াশুনো করছে তাদের জন্য যোগটা খুব জরুরি,
1: হ্যাঁ
0: তাই না? তো এটা মানে শোনা কথা আপনাকে জিজ্ঞাসা করছি যে যোগ করলে কি ওজন কমে যায়?
1: যোগ করলে অ্যাকচুয়ালি ওজন কম হয়, কিন্তু ওয়েট লস হওয়ার সবথেকে মেন জিনিস হচ্ছে আপনার ডায়েট।
0: আচ্ছা,
1: আপনি যে খান পান করছেন
0: হুম
1: ওইটার থেকেই আপনার ওয়েট লস হয়। খালি সবাই যে এটা অনেক বড় মিথ কি আপনি যে বলবেন কি খালি যোগ করলেই আমার যে
0: হেলথ,
1: হেলথ মানে ডাউন, ওইটা সবথেকে মেন, ওইটা করলে তো হবেই,
0: হুম
1: কিন্তু আপনার ডায়েটকে মেনটেন করতে হবে।
0: আচ্ছা,
1: এটা ডায়েট হচ্ছে সবথেকে মেন ফ্যাক্টর। আপনি খান পান যে করছেন আর আপনার ডাইজেস্টিভ সিস্টেম যদি যোগ করতে করতে
0: হুম
1: ভালো হবে, তারপরেই আপনার ওয়েট লস হয়। শুধু খালি যোগ করতে থাকবেন আর পরে আপনি ভাববেন কি না আমি কিছু খেয়ে নেব,
0: হ্যাঁ হ্যাঁ
1: সেটাতে ওয়েট লস হয় না।
0: সেটাতে ওয়েট লস হয় না।
1: হ্যাঁ হ্যাঁ
0: তো যাদের যেমন ধরুন সুগার আছে,
1: হুম
0: প্রেশার আছে,
1: হুম
0: তো এই সব রোগীরা যারা
1: হ্যাঁ
0: লাইফস্টাইল
1: হ্যাঁ
0: ডিজিজে
1: হ্যাঁ
0: ভুগছে
1: হ্যাঁ
0: যারা,
1: হ্যাঁ এইটার জন্য অনেক বেশি উপকারী এটা।
0: খুবই
1: হ্যাঁ
0: উপকারী।
1: খুবই উপকারী, কেন কি আপনি যদি প্রাণায়াম আপনি শুনেছেন হবেন কি বাবা রামদেবও এটাকে অনেক
0: হ্যাঁ
1: প্রচলিত করেছে
0: হ্যাঁ হ্যাঁ
1: কি প্রাণায়াম, এইসব মোস্টলি রোগ তো এইটাতেই বেড়ে যায়। প্রাণায়াম আর কপাল ভারতী এইসব যে করি না আমরা,
0: হ্যাঁ
1: আর
0: হ্যাঁ হ্যাঁ
1: এইসবেই বেড়ে যায়
0: আচ্ছা,
1: ব্লাড প্রেশার। আর কেন কি এটাতে আপনি অক্সিজেনের
0: মাত্রাটা
1: মাত্রা
0: বেশি
1: অনেক বেশি নিই,
0: পরিমাণে
1: নর্মাল
0: পাচ্ছি।
1: ওয়েতে আমরা যত
0: হ্যাঁ
1: অক্সিজেন নিই
0: হ্যাঁ
1: ওর থেকে অনেক বেশি অক্সিজেন আমরা ওই সময় নিই। ওই জন্য বলে কি সকালবেলা যদি আপনি করবেন এটা সব থেকে বেশি উপকারী থাকবে।
0: আচ্ছা, সেটা আর মানসিক স্বাস্থ্যের জন্য কতটা এটা বেনিফিট দেয়, মানে কতটা উপকারী মানসিক স্বাস্থ্যের জন্য?
1: এটা অনেক বেশি উপকারী ওই জন্য। এটা কেন কি যেমনি আমি যেমনি ফিজিক্যাল এডুকেশন টিচার
0: যারা
1: আমি,
0: মানে
1: হ্যাঁ
0: ডিপ্রেশনে ভুগছে এরকমও তো
1: হ্যাঁ
0: অনেক
1: হ্যাঁ
0: মানুষ
1: হ্যাঁ
0: আছে,
1: হ্যাঁ
0: আর
1: হ্যাঁ
0: আজকালকার যুগে তো এটা কমন হয়ে গেছে যে ডিপ্রেশনে মানুষ ভুগছে আজকাল, লাইফস্টাইলের জন্য
1: লাইফস্টাইল
0: বা
1: এমনি হয়ে গেছে, প্রেশার আছে অনেক,
0: প্রেশার আছে,
1: জবের
0: লাইফ
1: হ্যাঁ
0: কমপ্লিকেটেডও হয়ে গেছে
1: কমপ্লিকেটেডও
0: অনেক,
1: হয়ে গেছে।
0: আগের মতো অত সরল সহজ জীবন
1: হ্যাঁ
0: না আজকাল
1: হ্যাঁ হ্যাঁ
0: মানুষের।
1: অমনি নাই
0: তো
1: তো সেই জন্য মানে যোগ যদি আপনি, এটা শুধু কি আপনার প্র্যাকটিসের উপরে কি আপনি কত প্র্যাকটিস করবেন সেটার উপরে, আর ডেডিকেশন থাকতে হবে কি সকালবেলা রোজ উঠে আপনি ভোরবেলা যোগ করবেন
0: হ্যাঁ
1: তো আপনার ওপর লাইফ ফুললি হেলদি থাকবে, আর
0: আচ্ছা
1: উইথ ডায়েটকেও আপনি মেনটেন করবেন,
0: আচ্ছা,
1: তাহলে একদম আপনার লাইফ একদম ফুললি ভালো থাকবে।
0: মানে যোগের ব্যাপারে যখন আমরা কথা বলি না,
1: হুম
0: যোগ তো অনেক মানুষ আছে যারা বলে যে পারি না, বসতে পারি না, মানে ধ্যান বা মেডিটেশন করতে পারি না,
1: হ্যাঁ
0: অসুবিধা হয়,
1: হ্যাঁ
0: তো সেখানে কি করে সে তার কনসেন্ট্রেশনটা বজায় রাখবে বা বসবে কি করে, মানে এই যে কিছুক্ষণ বসা, বসে ধ্যান করা বা মেডিটেশন করা,
1: হ্যাঁ
0: এটা করবে
1: এটা
0: কি
1: এটা
0: করে?
1: যোগে না, দেখেন এটাতে কি আছে কি আপনার জরুরি যেমনি 60+ এজের লোকদের যেমনি হাঁটুতে ব্যথা থাকে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: ওনারা মানে আসন করতে অনেক বেশি আসন করতে পারে না,
0: করতে পারে না। হ্যাঁ
1: ওই জন্য এনাদের কি অনুলোম বিলোম কপাল ভারতী এটা
0: আচ্ছা,
1: অনেক বেশি উনি বসে বসেও করতে পারবেন, মানে চেয়ারেও বসে করা
0: চেয়ারে
1: যায়।
0: বসেও
1: হ্যাঁ
0: করতে
1: চেয়ারে
0: পারবে,
1: বসেও করা যায়,
0: বেশি মুভমেন্টের প্রয়োজন
1: কোনো
0: নেই।
1: মুভমেন্টের দরকার নেই। আপনি শুধু মানে যেটা ওটার যে টেকনিক থাকে কি কেমনি করে শ্বাস নিতে হয়, কেমনি করে ইনহেল আর এক্সেল করতে হয়,
0: হুম
1: ওইটার উপরে ডিপেন্ড করে। আর
0: আচ্ছা,
1: খোলাবেলা জায়গা যেন থাকে, ওইটাতে বেশি বেনিফিটস দেবে।
0: তো এরকম কিছু আছে কি সকালবেলা, বিকেলবেলা, সন্ধে, রাত্রিবেলা সব কিছুরই একটা ডিফারেন্ট টাইপের আসনাস আছে বা আসন আছে?

0: যেগুলো কিনা সকালবেলায় করা যেতে পারে বা বিকেলবেলায় করা যেতে পারে, এরকম কিছু আছে?
1: এটাতে কি আছে কি আপনি যখন সকালবেলা যখন আসন করবেন তো আমাদের বডি কি স্টিফ থাকে, তো ওই জন্য কি আপনি সকালবেলা উঠে প্রথমে যাও প্লেস, যেই প্লেস আছে ওই প্লেসে আপনি চলে যাবেন, একটু নেক অল্পটু হালকা ফালকা যেমনি থাকে ওইমনি করতে হবে, নেক রোটেট করতে হবে, একটু শোল্ডার রোটেট করতে হবে, ওপারে হ্যান্ড রোটেট করে কমর, মানে টপ টু বটম, টপ টু বটম একটু হালকা রোটেশন করতে হবে, ফ্রি স্টাইল মানে একটু হালকা, মানে আমরা যেমনি স্পোর্টসে যেমনি করি তেমনি না, যেমনি বয়স্ক লোকরা হালকা হালকা তো মাথা তো নড়াইতেই পারে, তো সেই হিসাবে অল্প অল্প ওইসব করে ওর উপরে আপনি কি স্ট্যান্ডিং আসনস করতে পারে, যেমনি তাড়াসন হয়ে গেছে এমনি ধরনের যত আসন আছে আপনি ওইসব আসন করে ওর পরে সিটিং আসনও করতে পারবেন, ওপরে কপাল ভাতি করে প্রাণায়াম করবেন, ঠিক আছে? আর লাস্ট যখন যত আসন হয়ে গেছে আর ওর পরে কি লাস্টে সবাসন, মানে আপনার বডি একটু রিল্যাক্স চায় কি এই সময় আমার একটু, তো 5-10 মিনিটের জন্য আপনি সবাসন করবেন, এইটা হচ্ছে এন্ডিং, মানে
0: যোগে ওইটা দিয়ে এন্ডিং করা,
1: ওইটা দিয়ে এন্ডিং করতে হবে।
0: আচ্ছা, খুব ভালো। আমি শুনেছি যে যোগ করলে চেহারার মধ্যেও একটা প্রশান্তি আসে, একটা উজ্জ্বলতা আসে, একটা কামনেস আসে, এটা কতটা সত্যি?
1: এটা এটা একদম 100% রাইট কি, আর এটা কামনেস আর এইসব স্বপ্ন আপনার মাইন্ড থেকে আসে কি, আপনার ফেসে যে চাম আসা আর যাও কিছু টেন্স যে জিনিস না, পুরো মাইন্ড থেকে। ওই জন্য বলে কি যোগে মেডিটেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি যদি ভালো করে মেডিটেশন করবেন, ওম জাপ করবেন, প্রাণায়াম করবেন, এটাতে কি একদম সব কিছু আপনার মাইন্ড কন্ট্রোল এসে যাবে। আপনি বুঝতে পারবেন কি আপনি যদি কোনো ওয়ার্কে গেছেন যে কাজটা হচ্ছে না আপনার থেকে, তো আপনার মাইন্ড যেটা না ওইটাকে ভালো করে করার জন্য রেডি করবে, তো এই জন্য
0: মাইন্ডটাকে একটু স্টেবল
1: করবে, স্থিরতা আনবে।
0: আচ্ছা, তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আজকে। তো সব শেষে আমার যে শ্রোতা বন্ধুরা যারা আপনাকে আজ শুনছেন রেডিওর মাধ্যমে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
1: তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাবো কি বিং এ ফিজিক্যাল এডুকেশন টিচার, আমি তো এই চাই কি মানে
0: সবাই
1: সুস্থ থাকুক, ফিট থাকুক, ভালো থাকুক, হেলদি থাকুক আর হ্যাপি থাকুক। খুশি থাকা কেন কি মানুষের জীবনে খুশি থাকার থেকে বেশি আর কিছু নাই, আপনি যাও কিছু করবেন আলটিমেটলি হ্যাপিনেসের জন্যই,
0: সেটাই। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার এই মেসেজটা শুনে, সত্যি খুব ভালো লাগলো। আর এটা একেবারে সত্যি কথা, একটা ক্রেডিবল কথা যেটা আপনি বললেন এখন, যে খুশি থাকাটা সবচেয়ে বেশি জরুরি, আর তার জন্য হেলদি মাইন্ড হেলদি বডি দুটোই খুব প্রয়োজন।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আর হেলদি মাইন্ড থাকলেই আপনি খুশি থাকবেন, এটাই অবভিয়াস। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আজ আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, বাংলা অনুষ্ঠানে এসেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম।
0: যোগ, এর কৌশল বা পদ্ধতি, আসন ও এর উপকারিতা, এই বিষয়ে এতক্ষণ শুনছিলেন একটি সাক্ষাৎকার গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল মংলুটনের ফিজিক্যাল এডুকেশন শিক্ষক সঞ্জীব রয়ের সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছিলাম আমি, সঙ্গীতা।

0: এবারে শুনবেন ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা, নাটকটির নাম ঘটক সংবাদ।
1: নমস্কার রায়মশাই।
2: কে আপনি?
1: আমারে চিনেন না? আমি রমণী মোহন, ঘটক সুরামণি, কন্যাদায়গ্রস্ত পিতা গো অগতির গতি।
2: আরে মশাই, আমিও তো কন্যাদায়গ্রস্ত।
1: জানি জানি, এই তো দিন পাঁচেক আগে আপনার বাবা হরিহর বাবু আমারে গিয়া কইল, রমণী মোহন, তুমি থাকতে আমার নাতনির বিয়া হয় না।
2: আমার বাবা? আমার বাবু তো কালীনাথ।
1: হ্যাঁ হ্যাঁ, কালীনাথ বাবু, কালীনাথ বাবু।
2: আমার বাবা আপনাকে যে গিয়েছিলেন,
1: হ্যাঁ,
2: পাঁচ দিন আগে।
1: হ্যাঁ দেখ মশাই,
2: আমার বাবা 3 বছর আগে মারা গেছেন, আর আপনি বলছেন
1: কালীবাবু মরে গেছে।
2: তবে আর বলছি কি
1: কালীবাবু, কোন কি মশাই, তেলে কি আপনার বাবাই আমারে দেখা দিয়ে গেলেন?
2: যাকে এখন কাজের কথা বলুন।
1: আমার হাতে আপনার মাইয়ার বিয়ার বার সাইরা দেন, কোনো চিন্তা নাই। এই তো পরশুদিন রামবাবুর মাইয়ার বিয়া দিলাম, সে একই ইতিহাস মশাই।
2: কিরকম?
1: 7:53 বিয়ার লগ্ন, বর আটকা পড়লো মিছিলে, লগ্ন পার হইয়া যায়, কি করুম, বাড়ির ড্রাইভার আসিল সজাতি, তার লগেই বিয়া দিয়া দিলাম।
2: ছি ছি, আজকাল এই ধর্মঘট আর মিছিল আমাদের জীবনটাকে একেবারে বিষিয়ে দিয়েছে। সাধে কি আর বলেছিল, কলকাতা একটা মিছিল নগরী, কোত্থেকে যে শিখলো এত মিছিল করা?
1: আজ্ঞা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কাছ থেকে।
2: বলেন কি মহারাজ?
1: আজ্ঞা হ, মহাপ্রভু নবাব দরবারে মিছিল করে গেছিলেন, সেইখান

0: এই বাঙালির এই শিক্ষা, ছোটখাটো অসুবিধা মানুষের হয় মানি, কিন্তু তা বললে আমাকে ঐতিহ্য তো আমরা বলতে পারি না, বাঙালি চৈতন্য প্রাণ, তাই মিছিল আমাকে অন্তরের জিনিস।
1: থাক থাক মশাই, ও সমস্ত তত্ত্ব কথা থাক, আমার মেয়ের বিয়ের কি করবেন বলুন।
0: পাত্র আছে,
1: আমাকে দেখান একবার।
0: প্রথম পাত্র যার কথা ভাবছি সে আপাতত হাজতে আছে।
1: হাজতে? সে কি তোর ছাঁচুর নাকি?
0: আজ্ঞা না, অবস্থার গতিকে হাজত বাস, বাজার থেকে কান্দে জোলা দুই হাতে দুগা বেল লইয়া আইতে আসিল, সেই বেলেরে বোমা বাইবা পুলিশ ধরে লইয়া গেল।
1: এখন তো প্রমাণ হয়েছে যে ওটা বেল।
0: আজ্ঞা না, এখন থানার বারান্দায় বালতির জলে চটে জড়াইয়া বিজাইনা আছে।

0: গোটে জোলা দুই হাতে দুগা বেল লইয়া আইতে আসিল, সেই বেলেরে বোমা বাইবা পুলিশ দৈরা লইয়া গেল।
1: এখন তো প্রমাণ হয়েছে যে ওটা বেল।
0: আজ্ঞা না, এখন থানার বারান্দায় বালতির জলে চটে জড়াইয়া বিজাইনা আছে। বিশেষজ্ঞ আইয়া যখন কইব ইহা বোমা নহে বেল, তখন সারান পাইব।
1: আপনার দ্বিতীয় পাত্র?
0: রেলে কাম করে, প্রায় মাইট দৈর খাইতে হয়, এলিকা কিঞ্চিত মদ্যপান করে।
1: মাতাল?
0: ধার্মিক মাতাল।
1: তার মানে
0: বছরে একটা বিশেষ দিনে মদ না খাইয়া সারা বছরের মদ খাওয়ার পাপ স্খালন করে।
1: কি আবল তবল বকছেন!
0: আগে শোনেন, মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন মদ খায় না।
1: তাতে কি হলো?
0: প্রমাণ হইল বছরে কোনোদিনই খায় না।
1: আপনার কি মাথা খারাপ? একদিন না খেলে কখনো সারা বছর না খাওয়া প্রমাণিত হয়?
0: কেনইব না, মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন একদিন চরকা কাইটা যদি সারা বছর চরকা কাটা প্রমাণিত হয়, তবে সেই দিন মদ না খাইলে সারা বছর না খাওয়া প্রমাণিত হইব না কেন?
1: থাক মশাই, খুব হয়েছে, আমার আর ঘটকে দরকার নেই। আমি খবরের কাগজে বিজ্ঞাপন দেবো, পাত্র চাই কলমে।
0: কি লিখবেন?
1: আমি লিখবো, দিব্যাঙ্গনা কোটি কেশ স্পর্শা প্রস্ফুটিত শত দল তুল্য আননা কন্যার জন্য জিতেন্দ্রীয়।
0: আপনার ভাষা জ্ঞান তো দারুণ।
1: হবে না, শব্দকোষ বিশ্বকোষ আর শব্দ কল্পদ্রোম একেবারে গুলে খেয়েছি।
0: তাহলে বাংলা ভালোই জানেন।
1: নিশ্চয়ই।
0: আপনার একটা বাংলা বানান জিজ্ঞাসা করুন।
1: বেশ করুন।
0: আচ্ছা, বানান করেন তো।
1: কি বাংলা কথা?
0: নিশ্চয়, ঠেলায় পড়লে সব বেটায় কয়।
1: বাপরে বাপ, রমণী মোহন বাবু, আপনার মাথায় আসেও কত রকম।
0: সবই হইলো হাওয়ার গুণ।
1: তাই নাকি? কোথাকার হাওয়া?
0: আজ্ঞা, পদ্মা নদীর হাওয়া।
1: ও, আপনার বাড়ি তো পূর্ববঙ্গে।
0: আজ্ঞা না, আমার বাড়ি বাংলাদেশে। ওই পারের লোক পূর্ব বাংলা কয় না, কোনোদিন কয়ও নাই। এই পারের লোকই দেশের নাম করছে পশ্চিমবঙ্গ।
1: হ্যাঁ, তখন প্রয়োজন হয়েছিল।
0: আরে দূর মশাই, রবীন্দ্রনাথের সোনার বাংলার নাম বদলাইয়া পশ্চিমবঙ্গ রাখার প্রয়োজন হয়েছিল।
1: না না, দেশ বিভক্ত হয়ে গেল তো, মানে ইংরেজ তো দেশটাকে কেটে দিয়ে গেল।
0: ও, কাইটা গেলেই বুঝি নাম পাল্টাইতে হয়। আচ্ছা, আপনার বাপের একখান ঠ্যাং যদি ট্রামের তলে কাটা পড়ে, তাহলে কি বাপের নাম পাল্টাইয়া কইবেন?
1: ঠিকই বলেছেন। কি জানেন, এইসব নেতাদের কাজ তো, আমরা এসব বুঝতে পারলেও কিছু বলতে পারি না। আমারই তো মশাই এক এক সময় মনে হয় যে সব নেতারা আবল তাবল কথা বলে তাদের কি ভূতেও ধরে না?
0: আরে মশাই, ব্রহ্মদত্তিক ভূতে কি করব। এক নেতারে ভূতের ভয় দেখাইছিলাম, পরের দিন তার বাড়িতে গিয়া দেখি উল্টা জামা পরছে, মানে জামার বুতাম লাগাইছে পিঠের দিকে, কাঁসা দিছে সামনের দিকে, আর কোসা ঝুলাইছে পিছে। আমি জিগাইলাম, আরে সর্বনাশ করছেন কি? আমারে কি কয় জানেন?
1: কি কি কি
0: কয়? ভূতের ভয় দেখাইছিল না, সেল লিগা কৌশল করছি। এখন ভূতের বাপ আইলেও টের পাইব না আমি আইতে আসি না যাইতে আসি।
1: আরে বাবা, সাংঘাতিক গুগুর লোক তো।
0: আরে মশাই, নে তারা গুগুর বাবা। আর ব্যাপার কি জানেন রায় মশাই, ভূত দেখাইয়া কি হইব? ভূত অথবা আত্মার কোনো শক্তি নাই।
1: বলেন কি মশাই, আত্মার শক্তি নেই?
0: না, যদি শক্তি থাকতো তাহলে যেই সব নেতারা আবল তাবল কথা কয় আর আবিজাবি কাম করে, তাকে মুন্ডু গুলিরে ক্ষুদিরাম কানাইলালের আত্মাইয়া মুরগির মতন ছিঁড়া ফলাইতো।
1: জেগে জেগে, এবার বিয়ের কথা বলুন। আমার মেয়েটি অতি লজ্জাশীলা, কারোর দিকে মুখ তুলে কথা বলে না।
0: কিচ্ছু ভাইবেন না, আপনার মাইয়ার বিয়া যদি না দিতে পারি আমি আদিতে ডুইবা মরু।
1: আদিতে মানে?
0: বুঝলেন না, আদি গঙ্গা।
1: ও, তাহলে আমি নিশ্চিন্ত, আর তাহলে বিজ্ঞাপন দিচ্ছি না।
0: আরে না মশাই, বিজ্ঞাপনের বিপদ আছে। ওই যে অধ্যাপক নির্মল সর্বজ্ঞ, খুব বাসা বাসা শব্দ প্রয়োগে বিজ্ঞাপন দিছিল, নাতি দীর্ঘ চব্বিশ বৎসর বয়স্কা বরাঙ্গনা। সেই বিজ্ঞাপন ছাপার বুলে বাইর হইল, হাতি দীর্ঘ বিয়াল্লিশ বৎসর বয়স্কা বরাঙ্গনা। এরপর আর পাত্র আসে?
2: বাবা!
1: কে রে মালতি? আয় আয় আয় ভেতরে আয় মা, এখানে ঘটক মশাই রয়েছেন, চলে আয়।
2: বাবা, তোমার চিঠি।
1: চিঠি? আমার চিঠি কে দিলে?
2: পড়ে দেখো না, আমি যাচ্ছি।
1: ঘটক মশাই, এবার জোর দিয়ে লাগুন, এই বৈশাখেই আমি মালতীকে পার করতে চাই।
0: ঠিক আছে, আমি যথাসাধ্য চেষ্টা করুম। মাইয়ার বিয়ায় কত টাকা খরচ করবেন সেইটা কোন?
1: বলছি বলছি, দাঁড়ান। সর্বনাশ হয়েছে ঘটক মশাই, আমার সর্বনাশ হয়েছে।
0: কি হইল?
1: শুনুন শুনুন কি লিখেছে বাবা। আমার বিয়ের জন্য
2: তোমায় অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু কিছুই করতে পারলে না, কাজে আমি ঠোঙাদার সঙ্গে ঘর ছাড়লাম। আমি এক্ষুনি রেজিস্ট্রি অফিসে যাচ্ছি।
0: সর্বনাশ ঠোঙা দাদাটাকে!
1: ওই যে দিনদয়াল ভান্ডারের ঠোঙা তৈরি করে সেই অকাল কুষ্ণ্ড ছেলেটা। আরে আপনি যাচ্ছেন কোথায়? আমার যে বিপদ!
0: আপনার লজ্জা শিলা মাইয়া তো দেখতে আসি প্রেমের সিভিল সার্জন। রায় মশাই, এখানে গটকালীর দক্ষিণা তো কিছু পাইলাম না। যাই যাই রেজিস্ট্রি অফিসে গিয়া দেখি আপনার মাইয়ার বিয়ার সাক্ষী হইয়া যদি কিছু আমদানি হয়।
3: শুনছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা। নাটকটির নাম ছিল ঘটক সংবাদ। এবারে শুনবেন কিছু ছায়াছবির গান। প্রথম গানটি অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে ভালোবাসা ভালোবাসা ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। আজকের বাংলা অনুষ্ঠান থেকে আমি সঙ্গীতা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি।